উখতুন নাই, বাফা ফুসুকে বুট দেয় নাই, ম্যা ফুসুকে বুট দেয় নাই, আহুগে আংহেন দারি নাই, উখতুগে আংহেন দারি নাই, তেবা মিহুনা ক্ষীর দি মাই নাই, ক্ষীর বুয়ুমুগে গুতুন তেবা মিহুঙ্গে উখতুন নাই, তেবা মিহুঙ্গে আবিঙ্গে মাই নাই, তেবা মিহুং একাম্বালুঙ্গে গাতুগা রে কুফাওয়া আবিঙ্গে ফরাতুং আইস তেবা মিহুঙ্গে উঙ্গু গাওয়া, এবাহি বেলুমগে দাসুগাওয়া তেবা মিহুঙ্গে দুন্দারি নাই, মিমিস মিহুন্না খ্যাবেন কুরুং হারাম কুরবি, একাম্বালুঙ্গে গাতুগা তেবা মিহুং রে কুফা নুয়া আবিঙ্গে আংহিন দারিন্না খ্যাবেন কুরুমাকুম, ফাহে তেবা মিহুঙ্গে মচ্চকা কুশে নেতে, আদি তেবা মিহুঙ্গে বুরিকাশতকুং উফেদি ফাওয়া তেবা মিহুঙ্গে উফন দারিং ইম মিহুং বেস হারাম কুরবি, আদি বেতুয়ে দিয়ে জমানুগা মেনুই দে উখতুন দে মেদু এক কুরুং, এবাহি এফাহারা দে উখতুন নাই ইনুম বেস হারাম কুরবি, হামা কাশওয়ারুং আব্দ।

আল্লাহ ইরাদা কুরবানি তিয়াবা মিহুন্না মাসলাহাত হরি গুই বায়ান কো দেব মাসে আদি তিয়াবা মিহুঙ্গে কুরিং উলুনু রাঙ্গালু মিহুঙ্গে মগতকা তিয়াবা মিহুন্না মগ দেখেও মাসে আদি তিয়াবা মিহুঙ্গে মচ্চা তওবা লেব মাসে আল্লাহ মোলা দেনবডিগেম বা হাকিম ওয়ান্তা রসকলাঙ্গে।

ভাষায় আখেরাত দুহাং ইমাবে এউরেন নং আল্লাহ দেব্বি থাকিতিং এউরিং হেদ কং উলুন নামা এউরিংগে মচ্চং অতি খুঙ্কামিং হেয়ে এউরিংগে খান্তা মোলা দেনমডিগিম বা খালাঙ্গে খামগা আল্লাহ ওডিগিম বে

ফাহে তিমান রাসকালাঙ্গে কম্বে উম্মাতাকুং হেকিওরিয়াকু এ বাহি এওরেঙ্গে মচ্চং হেকিউমাট্টাকা এ উম্মাতেগ্গে নবীয়াকু গেন্নবা আদি মিবা মিহুঙ্গে মচ্চং হেকিওরিয়াগ্গে গতুগা তিমান রাসকালাঙ্গে কালেগ ফানু গেন্নবা হিঁদু কাফিরুঙ্গে হাল কুম্ফাদতোয়ে।

তিবে নমাদা খ্যারে নাশ এই নমাদুগা থেবা মিহুং খিয়া ইচ্ছে তিয়বা মিহুন নং এঙ্গুমঠকে আদি মগু হুরস কো দতুরু কুরা দতুরু বেরে মেনুই জুনুবি বেরে বেগম বা হারুগা বেশ তিয়বা মিহুং হিনা গেম ফুমদ্দান দেন নমাদ নুকুরাশে আদি তিয়বা মিহুন নি বলবে উড়ে মিহুং খমগা বানমা নুয়াত দতুরেগ্য মতি গা বানমা আদি কুড গেফিলি নুয়াত মা গেফিলিং আওয়াদেগেন তিয়বা মিহুং কুরে মিহকু আদুজ্জনম নুয়াত তিয়বা মিহুং আংহেনুং গা বিহেজ্জনম আদি তিয়বা মিহুন নফেন নুলিবিজ্জনম সাফ তাহির ভেলি তিয়বা মিহুং কস্তুকো এ ভেলিং থয়াম্মম কুরাশে ফাহে তিয়বা মিহুং গে আত্তকাই মুন তাওগা এ ভেলিং ফুহেশে হামা কশবরুং আল্লাহি আফু কুরাবা ফাফ ফুসবা রসকলাঙ্গে।

ইমামে সালেহ আমল তকুল মিহু এতাঙ্গে দশম ফেঙ্কোর তং হিঙ্গ হিঙ্গা হুন্ন স্বর্গ তকক তিমন রসকলাঙ্গে এওরেম বদ্ধবা হুসিমে এ স্বর্গে তকুগ এওরেং আবদ্ধ দেমিতি বেনিমি গতুগে এতাঙ্গা এওরেন তাহির কুরব্বাফাওয়া আম্বিন থকিবে আদি হিয়া দেনিমি হিয়লক তিমন রসকলাঙ্গে এওরেম বদ্ধবা হুসিমে।

0: ইংগে আজতকুম ইসকুলা আমল থাকি গে সবাবুম এওরেন মুসিবত জেহজিয়া কুম ফদতোয় দিং এওরেন ইহসান তেরভুমাই একুয়ের কুরুম মেনুই তিমাম মিন কাস্তে নুকুরম এ দন্নবা আল্লাহ গন্দি হুয়া কুরম কালে ফান গে আরিহং আদে
1: উলাইকা আল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফী কুলুবিহিম ফা আরিদ আনহুম।

0: হুঙ্গে আমিল্লা নফসা কথুল কুরাশে নোয়াতা তিয়েবামি হুঙ্গে গোত গেদরু নুকুন্নাশে অঙ্গওয়া এখং এওরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে ফরলু কুরবিনমা এগ তেরিম মধুবয়কু মেনুই এখন থেকে নুকুলাই হে আদি এওরেন নং একমা মেদু ওয়াজ ইববা কন্ত এওরেন কুলনমা এওরেন নং হেওকম মা বডুই হে আদি সাবিতুয়ে তিবমুগা গদ ফদকম বডুই স্মে
1: وَإِذًا لَّآتَيْنَاهُم مِّن لَّدُنَّا أَجْرًا عَظِيمًا
0: আদি এহেম ভিনমা তিমন রসকলাঙ্গে হযরতুং এওরেন্ন বডবেগেম ওয়া দরমে দেবীমু হে
1: وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُّسْتَقِيمًا
0: আদি সিদা বেগেম ওয়া তেদমাগা এওরেন্ন মগু দেখকেভিমু হে

আদি আল্লাহকে হাজরতুম তিয়াবা মিহুন্না ফাদলু আন্তকামেল লিবিজ্জনামা হামা কাশাবারুং এ মিহাকু বুনানেতে এ সাহারোয়ে এ ওরেন্না একুগা থিমাম বেস হাঙ্গুরা মাগা বিনামা খিহা রাঙ্গালু বিষেয়ে ফাহে এরুম বোডুয়ে গেমবা নসীবকুন থিমান্নায় নসীব লিবেনে মিফাদেম বুনায়ুর এ মিহাকা তিয়াবা মিহুন্না দেমেদুগা একুয়ের কামের রাট্টহি কামে বেশ নোয়া খালে

0: আদি আল্লাহকে মাউগাইয়াই, আদি ফিরহেনু নাই আংহেনু নাই, কুড়াকুদিনে তেরেন নিকামেতি বেগেম বা মিহুম সালামে কুরমগে মৌগা তিয়া ব্যা মিহুম হঙ্গুরাম নকুরাম বি কি বেগেম হিয়ে এউরেনি মিফাদেন দোয়া খুরা মিহুনে আলামেঙ্গে বেরি রসকালাক এরাসুগে আহুল বেরিং আনিয়া বেরু বেগেম বা বিরাসুম আলামেন নেরুবা ফান দেব আদি ইবরাস কালাঙ্গে হাজরতুম ওয়াগ বেরিয়া কো আলামেন নাল্লাবা ফান দেব আদি ইবরাস কালাঙ্গে হাজরতুম নাসরু বেরিয়া কো আলামেন নাল্লাবা ফান দেব
1: কীরিত কুরআন গদিবে তরজমাইন দেমে মিগেনস্তিনি সূরাতুন নিসা 22 মানা আয়াতুম ফশাগিন এ সূরাতুগে হাইদ্দিয়া ফাসওয়ানা আয়াতুগে নিয়ালা তরজমা বিদাউ দেবাফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ।

0: السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله.
1: দেমে মিগেন স্টেনি মাস্টার সুলতান মোহাম্মদ তাকুর ফানা লাজম গা কুরেবন হুকুর নামাদ কে আডো আগুতুম গডি মিহার এক গডি হ্যা মিনিট 24 সেকেন্ড মি দিবে রাজ্যগড় দে মিগেন স্টেনি হিদা
2: তিয়াবে ফুঙ্গে দিনি হেলুন তের কাং ইতুর কদ্দনি নুয়াদি হামে গহটস দিনু গে আডো
3: Innova

0: মধুহাগে আলি রমতকুম এমুনেশি
1: কাফ সূরত কা হিমেনে ওয়াহক তাকা এইন লিবিদে আইবরে দেবান ওয়াহক দে বাগিচাগে বেরিয়া কাফ সূরত গা দেন বায়াম বেগে গন্ননি মুদলা তনবস্কম ইমতিহান করবে বাইকে ওয়াহক এগতুম কিরিতি আল্লাহ গে তনবস রিজকু গে তেরেইন নুহানু গিনগুনা মেওয়াতকা দণ্ডুগওয়ান লিবিদে দে বাগিচা একায়কু এ দে বাগিচাগে দেমেদুগা ফেনদাউরওয়া কোরিগগে বেরিয়কা কুরিমতিবি ইমতিহানগে ওয়াহক বায়ান কত্তেওয়াফবে এনায়া এনাগে রহমত তরিকা দেমেদু কুরবিগেন্দা মুআমালাতেগে তেরেইন মি দে বাগিচাগে বেরিয়া আল্লাহুগে দীনুগে মগুম কাসিয়ারু ফাওয়াকান এঙ্গিগেন্দে এহেন কামুন এনাগে রহমত তরিয়া এনায়া হক তেদু বায়ান কত্তি آخر دوہ بیروتی ما نصیح تروے می واہ کیا گا دے بگیچا گی وریا اینایا اللہ دے وی می ماتی وری نعمت تکا کفروے ای دوہ کو اس نیتی فناوے گے ندانے نعمت تکی کمان ہی کو اکما فخر وریوے بڑا بستا بنے اولنو ادی آخر دوہ سویس اتوے دانے کما میں دو شک کو افددہ کیریتی اللہ گے حضرتا اینا امبری رجوع کربیس মিয়বুর মা রঙ্গলু গত্তকেন এনায় মেদুয়রি বানে কামাপুনে উলুনু এনমস আল্লাহুগে নিয়ামতা কুফুরু উমুগে নতিজায়ে গি গতুম বালা বালা হুত্তা এনাগে এ দে বাগিচাওয়েস হালাক ওগেন দিয়া এহেনকমুম মুদলা থানোস্কমুগে ফিতুনা সালামে বানে মগু বায়ান কো দেবি বাগিচাগে বেরিয়াগে রহমত তরিয়া এনায় নসিহত দেমুম এদিফাওয়ানি আল্লাহ শিরকুনুকো নিয়ামত থাকি আল্লাহ দেবা এচ্ছি কম কবুল কো আল্লাহ ইরাদা করবি কমে বানে কম বুনমা এভেস আরে বারে আল্লাহ গে হাদরত মেনুই
2: মি আর কাটিং এক কাটি 30 মিনিট মি দিন কে আডো
3: মুসহফু ফিলাওয়ালে মি মুসহফু ফিলাওয়ালে মি সসলাগে সতেকা 33 মন ফিলাওয়াল می پروگرام کا کیوانی سورۃ الانام کے فستولس ونایاتن فشاگین اس سورۃ کے فستولس اوانات گنیل مدرس کی القاری علی وحید عبد الرحمن دربرن کی حلیمت زہدا آدم راودا محمد عائشہ رزما ادی عائشہ فزینہ
4: السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ
5: وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ
4: مصحف فلاوانی میادو گمی پروگرام گ کیوانی سورۃ الانعام گ فستلس ون ایت فشاگین اے سورۃ گ فستلس اوون ایت گ نیدا میادو گ پروگرام اڑو ہا ہوری ہا فراتکم وس ستے ک 30 فسون صفہ ہڑوا گین تیبم ادے میادو گ فلاو سم فرتم مدرس کیا دین ہوری ہا کو دین اڑو ہن تیبتی
6: اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم